0: আকাশবাণী সম্বলপুর। পরবর্তী কার্যক্রম স্বাস্থ্য সূচনারে শুনন্তু। শিশু মানুষ তরল ঝাড়া হেলে কণ করিবে এ বিষয়ে কহিবে ডাক্তার রঞ্জন কুজুর।
1: তরল ঝাড়া হচ্ছে এক জীবাণু বা সংক্রমণ দ্বারা হয়ে থাকে এবং এহা ভূতাণু এবং জীবাণু কিংবা অন্য কোনসি ঔষধ এবং কিছু রোগ দ্বারা মধ্যে হয়ে থাকে। তো সাধারণত লক্ষণ কোন রহিব না, যদি যেকোনসি শিশু কিংবা মানুষের মিনিমম তিনটা রু অধিকা তরল ঝাড়া হুয়ে নিহাতি ভাবে যেটা কি ওয়াটারি স্টুল কুচে তাহলে তাকে আমি তরল ঝাড়া বলে কহিবা। এহা সহিত তার শরীরর জলীয় অংশর অভাব হয়ে থাকে এবং সেথিরে সোডিয়াম পটাসিয়াম ভলিয়া ইলেকট্রোলাইট মধ্যে অভাব হয়ে থাকে। তো এথিরে যে জটিলতা রয়েছে সেথিরে সে শিশু কিংবা বড় লোক নিস্তেজ হয়ে যাই থাকে এবং তাঁকর আখি ডোলা সব পশি যায় এবং কিছু মাত্রায় তাঁকর যে পরিস্রা পরিমাণটা মধ্যে কমি যায় এবং তাঁকর যে চর্মর কিন পিন টেস্ট করা হয় সেটা মধ্যে বহুত মাত্রায় কমি যায়। এথিরু আমি জানিপারিবা যে তার ডিহাইড্রেশন হয়েছে বলে। কারণ গোটা জানলে কি ভাইরাল হয়ে থাকে পাখাপাখি 90 অধিকা জায়গায় কিংবা সেই কেস গুড়ে ভাইরস হয়ে থাকে। তো সেই জায়গায় আমি ট্রিটমেন্ট কোণ করা তার এবং তার প্রতিকার কোণ করা সে বিষয়ে এবে জানিবা। তো সবুঠু বড় জিনিস হল তার তিন প্রকার ট্রিটমেন্ট পিলার। ফার্স্ট হল ওআরএস। যদি আপনার পাখে ওআরএস অছি তাহলে তাকে গোটে নর্মাল 1 লিটর পানিরে গোলাইকি তাকে যেতে থর ঝাড়া হোথব সেতে থর দেওয়াকু পড়িব। যদি আপনার পাখে ওআরএস নাহি তাহলে আমি ঘরে গোটে নর্মাল গ্লাসরে গোটে অধা চামচ লুণ এবং গোটে ফুল চামচ চিনি দেইকি তাকে মিশ্রণ করে তা ভিতরে কিছু লেম্বু চিপুড়ি দেইকি পিইবাকু দেইপারিবা। সেকেন্ড জিনিস হচ্ছে জিঙ্ক ট্যাবলেট। জিঙ্ক ট্যাবলেট আমাকে যেকোনসি ছুয়া কিংবা বড় মানুষকে দেইহব। ছুয়া মানে 2 মাসরু 6 মাস এবং 6 মাসরু ঊর্ধ্ব বয়সকে দেয়া হুয়ে। 2 রু 6 মাস হলে 10 গ্রাম লেখা গোটে দিনকু 14 দিন পাই দেয়া হব এবং 6 মাসরু ঊর্ধ্ব শিশুকু 20 গ্রাম লেখা গোটে গোটে দিন 14 দিন পাই দেয়া হুয়ে। এইটা মিনিমম এইটা ভ্যালিডিটি রহে 3 মাস পর্যন্ত। মনে করন্তু 3 মাস ভিতরে যদি পুনি তাকু তরল ঝাড়া হচ্ছে তাহলে জিঙ্ক আমার দরকার নেই। থার্ড জিনিস হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক হচ্ছে আমার যে গট হেলথ পাই এটা নিহাতে দরকার। তরল ঝাড়া দ্বারা কোণ হুয়ে না আমার ভালো ব্যাকটেরিয়া গুড়াক অন্তনলীর সেমানে বাহারক পলাই যাই থাকে। তাঁকু তেণুকরি ডাক্তারক পরামর্শ অনুযায়ী এহাকু নেবাকু পড়ে। তো প্রিভেন্টিভ মেজর্স কোণ রহিব, যেহেতু আমি জানিলে তরল ঝাড়া হচ্ছে খাদ্য এবং পানির দূষিত সফা সুতরা ন রহিবা দ্বারা হয়ে থাকে। তেণুকরি সর্বপ্রথমে আমি তা উপরে ধ্যান দেওয়া কথা। পানিকু ছাণি এবং তাকে গরম ফুটেকি থা করি পিইবা কথা। আপনার বাসন কুসন যাহা বি অফা সুতরা করি রক্ষা কথা। হাত

পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী হলে কুমার সানু। কথাচিত্র আশিকি, সঙ্গীত নির্দেশনা নদীম শ্রবণ, গীতরচনা সমীর।

0: সোনু নিগম, অলকা ইয়াগ্নিক আর সঞ্জীবনী গাইতেবার গীতটা শুনলে আপন মানে শুনুছন গোটে হিন্দি সিনেমা ক্রমথি অক্ষয়ংশে গুলিমারির গীত মানে।
1: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজর নাম, ঠিকনা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টঙ্কা এবং শতকড়া 18% GST সহ মোট 266 টঙ্কা কেবল NEFT অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086175257 আইএফএসি কোড SBIN 00005 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086175257 আইএফএসি কোড SBIN 00005 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।

ইহাতে শুনুন কার্যক্রমের আর গোটে গীত। গীতটাকে লিখেছেন ঋষিকেশ পুরোহিত আর গাইছেন ঋষিকেশ মেহের।

ইহাদে শুনুন, রামেশ্বর মকর গাইতে পার গীত মানে। পয়লা শুনুন এই গীতটা, গীতটাকে লিখেছেন ভিখারিচরণ কিষাণ।

শ্রোতা বন্ধু, আজ আমি কথা হেমা মনের ভাব কে নেকরি কথা তো হেমা হেলে কার্যক্রম থি পহলা শুনমা গীতটা কয়ামত সিটি অন্ডার থ্রেট সিনেমার গীতটাকে গাইছেন অভিজিৎ আর কবিতা কৃষ্ণমূর্তি, লিখিছেন সমীর আর সুরেশ, যাইছেন নদীম শ্রবণ।

শ্রোতা বন্ধু, এই কথাটা আমি হেতালে গেলে ঘায়ে ঘায়ে ভুলে যাচ্ছ। যদি জঙ্গলে রহুতবার বাঘ লেখেন হিংস্র জন্তুটি আমার আদর ব্যবহার পাইকরি মনুষ্য পোষা মানুছে বেলে মনুষটি মনুষটাকর কথা কাঁকরি বুঝি না পারে। সেগি যে বাধা রোচে সেটা বহুতটি কারণ নেকরি যেটাকি আমি কহিপার্মা আমার মন ভিতরে অহমিকা রোচে ঝনে আর ঝনেকে বুঝবার চেষ্টা না করবার। সামলা লোকর কথাকে আমি সবুবেলে অনদেখা করি নিজের কথা রহু বলে জিদিথি অড়ি রহুছু। কেতবেলে আমি ধরঝরা হয়ে যাচ্ছ তো কেতবেলে আমি জানি জানি গলে সে জিনিস মানুষ অনদেখা অনশুনা করুছ। গোটে পরিবার ভিতরে রহিকি আমি যদি সে সম্পর্কটাকে সুধরি নাই পারুছু সজড়াই নাই পারুছু বেলে এই মনুষ জীবনটা ধি কে কেন ফের কথা হেমা। ইহাদে শুনু সিনেমা আপকো পেলে ভি কহি দেখায়র এই গীতটা গাইছন সোনু নিগম আর অনুরাধা পড়বাল, লিখেছন সমীর, সুরেশ সজেছন নিখিল বিনয়।

শ্রোতা বন্ধু, আমি যদি শাস্ত্রর কথা বিচার করমা বেলে সেনেগুলি লেখা হয়েছে যে ক্ষমা সার্ধম গুণম নাস্তি। তার মানে হেলা আমি যদি কাহাকে মাফ করে দেছ তার লেখেন ভল গুণ, তাহাকে সহালা লেখেন আর কিছু নাই ন। তো সেনতা গুণটাকে আমি অপনেইকি যদি কেনসি বি উচ্চনীচ আমার ভিতরে হোচে, কথা কটাকটি হোচে, মতান্তর মনান্তর হোচে, তাহাকে ভুলি যাইকি আমি যদি মাপ করবারটাকে শিখমা, নিহাতি ভাবে আমার সম্পর্কটা সুদৃঢ় হবা, ভল রহবা, আমকু জিবার লাগি বলি খুশি মিলবা। এই কথার সঙ্গে কার্যক্রমর শেষ গীতটা শুনুন। ঢাই অক্ষর প্রেম কে সিনেমার গীতটাকে লিখেছেন ভৈরব বরুণ, সুরে সাজাইছেন যতীন ললিত, গাইছেন অনুরাধা পড়বাল, বাবুল সুপ্রিয়।

0: খালি ওটা ন্যাশনালাইজড ব্যাঙ্কে অথরাইজড ব্রাঞ্চ গুঠি রাচা
1: আচ্ছা
0: যে একাকা ব্যাঙ্ক নু ব্যাঙ্ক কা গিয়ে ব্রাঞ্চ নু মানে গভর্নমেন্ট স্কিম গুঠি আতলি যে আসান অ্যাকাউন্ট খোলা মানু আর দুসরা ব্যাঙ্ক নু মালারু আজকাল কি বদল নালি যেনতা নাম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাল হনে ন্যাশনালাইজড ব্যাঙ্কে কেনসি বি শাখা নু খোলাঙ্গর তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস নু বি খোলাঙ্গর
1: ই সুবিধা দি
0: ই সুবিধা তো আতলি
1: হ্যাঁ বলে ইদান আহনা কথা না একা মালা হলে আরুনটা কথা যে নাম তা নামে সমাদ নু চালরাল দাত ইয়াও ইদান্তা বানার দুনিয়া ইন্নান্তা জিয়াদ নেয় লাগে ভরসা মান্লা দিন যদি কেনসি কারণবশত যদি আকুকাগে মৃত্যু মান যাকেরা হলে ই যেন পয়সা জমা মানাল কির আবদ একা নেমান
0: হ্যাঁ ঠিক কথা একটা দেখার অ্যাকাউন্ট তো খুলচকিচ কর সুকন্যা সমৃদ্ধি যোজনা দৈবিকে অসুবিধা রানা কা কেনসি প্রকার অ্যাক্সিডেন্ট মান না কি আউ কিছু অসুবিধা মান না যদি কুকা হেতু যদি কেচা কেরা তাঙ্গে সঙ্গে যে নেট অ্যাকাউন্ট খুলছ আর পয়সা হর কিংবা যদি আসবি যদি কেচাস কেরাস তাঙ্গে নমিনি অ্যাকাউন্ট যে নমিনি রো আর পয়সা বন হাক কর হলে একলা কেচা কেরা মানে যেমন ব্যাঙ্ক কা পোস্ট অফিস না আপনি জানাবর হলে ব্যাঙ্ক এদের কাম কা পোস্ট অফিস এদের কাম অ্যাকাউন্ট বন স্টপ কাম আছো আনতি যেতকি ইন্টারেস্ট মানছি ইন্টারেস্ট সহিত মানে মূল সঙ্গে সুধ মিশাইকি নমিনিকে কীর্তছ পয়সা বন
1: আচ্ছা হলে যে নমিনি কথা বন তেঙ্গালদার হলে টিকে আকুন টিকে আউ টিকে বুঝাবা চিয়া যে ওটা কুকায় হাত দুগে তাম্বাস কেরাস আরু আ কুকায়ত কেরার আরু অ্যাকাউন্ট না খুলচার হলে ইনু নমিনি নেয় মানো
0: ইনু প্রকৃতরে এরকম জয়েন্ট অ্যাকাউন্ট মানালার অ্যাকাউন্ট হোল্ডার
1: আচ্ছা
0: হাই কুকায় মানা গা তাহি বুয়াস মানা নমিনি নেয় মানো থার্ড পার্টি মানা থার্ড পার্টি নে তাহি মা মানো তাহি আজ্যুস মানো তাহি আজ্জীবী মানা আঙ্গ তাই ভাই রস জলে হাস ভাইস বি মানা আঙ্গস
1: আচ্ছা
0: মানে অ্যাকাউন্ট সঙ্গে নেখে রিলেটেড না দেন আর মানালা নমিনি নেকি নেকা নামে চিকুনি আর মানালা নমিনি
1: নমিনি হলে যেতে বেলে অ্যাকাউন্ট খুলর হু বাকে নেকা নমিনি কামর আদি কাগজপত্র লাগি কাম আর লাগি
0: ওপেনিং ফোন লেখা রাই যে নেখে নামে চোর ডেট অফ বার্থ রাই নামে এড্রেস বা কিয়ার অফ বাপা কিংবা মা কা যাহা মানে ঠিকানা র আ হিসাব অ্যাকাউন্ট ওপেনিং ফোন লেখা রাই এদেরকে ধরা হাত দুদারু তাহি বুয়াস যদি কেনসি প্রকার যদি সঙ্গে সাঙ্গন মানে এক্সপায়ারি চার কেরার আর তা তাঙ্গিও বাল্লি দিন যে ই অ্যাকাউন্ট তা খুলচকা চার যে নমিনি নেকে আতলি কা মাল্লা দিন কিন্তু যদি পাস বহি বদ আতলি পাস বহি নু আর নমিনিকে নম্বর বদ লেখা রাই নামে বদ লেখা মারাই নমিনিকে নম্বর অন্ডা লেখা রাই পাস বই উঠিনু বলে আর মানে এরর আর ব্যাঙ্কে মেনা কর যে ই নম্বর বদ ই পাসবুক তা ই নমিনি মু নেখে নামে নু আতলি
1: ও হলে পাসবুক নু নমিনিকে নামে লেখা মার রাই
0: হ্যাঁ নমলা খালি নম্বর অন্ডা লেখা রাই
1: আচ্ছা আচ্ছা হলে আ নম্বর কে হিসাব নু
0: আসান আ নম্বর কে হিসাব নু আর নমিনি বদ আর ব্যাঙ্ক নু যেতে উরখি কি
1: আচ্ছা হলে ধরা হুসন যদি উরখা ব্যাঙ্ক নু নেখে তাঙ্গে মা গে নামে নু উরখা যদি তাঙ্গে বুয়াস গে কান নামে নু যদি আর্জেন্ট অ্যাকাউন্ট কান কান হলে মা বদ নমিনি মানো হলে যেতে বলে মা গে পেমেন্ট কামা গে ক ব্যাঙ্ক হলে তাঙ্গে মা গে এদের এদের ডকুমেন্ট লাগি হু টাইম নু
0: হয় যেন ব্যাঙ্ক আজকাল ব্যাঙ্ক নো অ্যাকাউন্টটা খুলছুন কেওয়াইসি বানার কেওয়াইসি দেন্দ্রে বানালি নো ইউর কস্টমর মানে ফটো অন্ডার অথরাইজ ডকুমেন্ট সরকারি ডকুমেন্ট আজকাল আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রি বিল বানাতে মানে ঠিকানা গে তাঙ্গে আনি দুন
1: আচ্ছা আচ্ছা
0: আর ড্রাইভিং লাইসেন্স যাহা বি মানে নিজের হেখান ডকুমেন্ট র আপন ব্যাঙ্ক কে সাবমিট করুন আর মানে কেওয়াইসি ডকুমেন্ট
1: মানে সরকারি কাগজপত্র গে ওটা প্রমাণ চি
0: প্রমাণ রানা কথা আগলি যেন রাশন কার্ড কামালে আর কাজ যেন পয়সা লেবর কার্ড হাকালে এনার ইজিএস নু আপন মানে ব্যাঙ্ক গ্রহণ মা কামালিয়া সবসিকুয়েন্টলি আজকাল হুবনি গ্রহণ কামালি এ যে কেওয়াইসি ডকুমেন্ট ক্রম রেসিডেন্সিয়াল প্রুফ যেন ইলেকট্রি বিল বোধ হয় এসকে মানি আড়পা নু আড়পা আন্টা র হলে নিমা ইলেকট্রি বিল অন্ডা হাকর হনে এনার ইজিএস নু যেন নালখু গুরুত্ব কামালনার আদ মানলে যে ওটা ভ্যালিড ডকুমেন্ট আদ সরকারি ডকুমেন্ট দুন আনু নামে গামে ফটো ফুটা রাইকরি অমকা জায়গা অমকা এড্রেস বলিকি যেনতা রাই হুদি এনার ইজিএস তা যেন জব কার্ড বোধি মানালি ওটা ভ্যালিড ডকুমেন্ট মানে সরকারি ডকুমেন্ট যা বি র আদ মানালি ভ্যালিড ডকুমেন্ট কেওয়াইসি কি লাগান
1: তা হন্যে যদি কাগজ পত্র ওটা যদি আলাস চিচ্চাস কা আলি দি চিচ্চা হলে ব্যাঙ্ক বি ভাবি যে নেম নেকা পয়সা চালদাম আর ঠিক আলার বলিকরি
0: একদম ঠিক দুন
1: হ্যাঁ হ্যাঁ হলে ই পয়সা বোধ দুসরা আলার তারা মা কাইকরি তাঙ্গে নে নমিনি তারা প্রকৃতির আজ গিয়ে চিয়ালদাম বলিকরি ব্যাঙ্ক বি ভাবি আর আসিন চি আর আজকে কাগজপত্র আর ধই হলে শেষে আরও ওটা কথা নিমেষতি এম আহা গেলে চাহালদাম যে এই যোজনা বোধ তা যাহা বি মানো ওটা ভল যোজনা আতলি নামে কুকা হাত দুগে লাগান হলে নাম গুঠি এদের ভাবদাত কেঁ পদ্দাম তা আলাদ গুঠিত ঘায় ঘায় ইনে অফিস পত্রে কা লাগে লাগান ঘায় কুণ্ঠাবোধ নান দাত যে কেরকম এক কানে কামন

0: নেকান মেনন নেখেগানে কাছ নেখরন আর একান একান নেকি ই প্রকার একাউন্টনটা খুলা মান ইদান ঘায় ঘাত না ভাবি কি ইন্না কন নেলা কন বলি কি সামিয়া হলে বুঙ্গ তেল বুঙ্গি হলে ধারা নেদনটা কেরার হলে ব্যাংক সান ধারা কেরার হলে নেকান নেকান যোগাযোগ কামর আর নেখে সঙ্গে কাছে নেখরর যে ইন্নটা একাউন্টনটা খুলা আঙ্গরার
1: হয় বড়িয়া কথা জন এনেকি ব্যাংক নিম যদি কর বিভিন্ন স্কিম গুটি ফটো উঠিয়া ব্যাংকে দুয়ার বন্ধ পুরা পুরা পুরা হল নু ব্যাংকে হল নু যেতে বদরাই নিম মেনর যে ই বদেন দিদুন হা বদেন দিদুন হই ব্যাংক নু আজকুন ম্যানেজার রানার ফিল্ড অফিসর অন্টার আদাস অ্যাকাউন্টেন্ট অন্টার আদাস কিরাণী জোড়ি কাম উন্টার রানার একা বনি নেদ মেঞ্চকুন সাংে সাং তোর এম তথাপি এম ব্যাংক বালা হিসাব নু এম তেঙ্গালাম নেদ বি যদি হাত ছোটে টেক কুকায় হাতুনটা ধারচা করে নিম অ্যাকাউন্টটা খুলছে দরকার মানলা ই কুকায় গেলাগান সুকন্যা সমৃদ্ধি যোজনা বলি করে আতলি ইভন খোলা এম জবরদস্তি কাম দাম যে নিম খোলা যেনতা কাম চুকুনি খোলা যেহেতু নিমে অ্যাকাউন্ট আতলি হাত দু কেবনটা খোলা যা যে তাঙ্গে ভবিষ্যৎ নু পাড়া গেলাগান কা বেঞ্জা গেলাগান নিমা অসুবিধা মানে ইদান এম এনকোরেজ কাম দাম আলারেন গুটি
0: যে তাম যদি তামে তার বারচার হলে তা ভল দু যদি বি মাল্লা হলে বি ব্যাংক বি ই প্রকার সহযোগ কামালি আর একানে করি ইন্নে যোজনাটা আতলি যে আজকে ফায়দা আলার বি হুয়াঙ্গর আকাথানি ব্যাংক আজ্ঞা ঘর বি তেঙ্গালনার গুটি মেলে
1: হই আউনটাতে কথা তেঙ্গালাম টাউন গুটি নু তো সিআরপি মালকারিন পদ্মা গুটি ব্যাংক নু সরকার তার অন্ডা সিআরপি বলি করি অন্ডা অ্যাপয়েন্টমেন্ট কামস কিছি স্টেট গভর্নমেন্ট আধা পয়সা চি আধা সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা চি আর এন্দ্র আর গে নালখু মানালি যাহা যাহা ডকুমেন্ট জিন্নেদ বি বার্নার একা একা জিনিস বরং যদি মেনচার হলে এম তাই জান যে কুকুস কা কুকা অকানার কালা উসান ফর্মটা ফিল আপ মা যাহা যাহা মেনা আতলি উসান পয়লা মেনা আনতি নি মেজর মানে অ্যাকাউন্ট খুলনা আতলি মেজরেশন কর কা লোন কামনা আতলি ফিল্ড অফিসার কর কা নিয়ে পয়সা আতরনা আতলি কাউন্টার গে কর বলে আর সিআরপি মানালার মেন আলার আজকালি এদেরকে ইদান সেন্ট্রাল গভর্নমেন্ট বি পয়সা চালি স্টেট গভর্নমেন্ট বি পয়সা চালি আর গে নালখু আর ওটা ডকুমেন্ট বন পুরা ফিল আপ কামর চর একা একা লাগ বি আর তেঙ্গর চর যদিও কাউন্টার গুটি নু ভিড় রাই মেনা পলদার আর তা লোকাল আলার না ব্যাংক চাহান্তা আলার আর আরাম রেট মানে দ্বিপদ হসি খুশি করি কাতালাপ্তা মানাঙ্গর
0: তা ই প্রকার সুবিধা বি আতলি যদি নাম বাল্য থেলে বি তাম যেতে বাতি অর চর একা মালা
1: হয়
0: তা ই যেন সরকার সুবিধা নানজিচি কিছি নামে আলার গে লাগান আউ বিশেষ করি নামে কুকা হাত দুগের লাগান যেন যোজনা আতলি আ যোজনা গে ফায়দা নাম যেতির হওনা কথা আউ নাম নামে তারতি যেন আজ্ঞা গুঠিয়া আতলার তামে সামে ভি নাম যোগাযোগ কামনা কথা আউ ই প্রকার যোজনা যেন সরকার ভি নামে লাগান চিন্তা কামালি আ কথান ভাবিকি কুকায় হাত দেরগে ভবিষ্যৎ বন ভাবিকি নিশ্চিতভাবে ই যোজনা নু সামিল মান্না কথা তো যা হো ইন্না বার্ষকার আর ই সুকন্যা সমৃদ্ধি যোজনা একানে কি নামে কুকায় হাত দুর্গে লাগান লাভদায়ক আতলি আর তামে জিয়াবন তামে ভবিষ্যৎ বন একানে কি সুরক্ষিত ইয় আর তামে নটা ঠিক জায়গা নু আসত ই যোজনা বোধ আজকে লাগান অনেক কথা নিম তেঙ্কার তা নাম আশা কামত নামে যেন ভাই ভৌণী উঠিয়ার মেনালার আবার নিশ্চয় ই নিমে কথান্তি কিছু বুঝরার আর তামে যদি বি কুকা হাত দুনটা আতলি হলে ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বন তামে চাহান্তা যেন ব্যাংক হোক কা পোস্ট অফিস হোক একা বোধ নেখে লাগান সুবিধা মান আসান জরুর কামর বলি করি আশাল কামালাম আর নিম হি বার্ষকার আর এতকি কথা তেঙ্কার বলি করি আকাশবাণী তাতি নিমান ভি কেতিনি কেতে ধন্যবাদ জুহার
1: ধন্যবাদ জুহার

মুখ আও পিবে, আর পিবে কৌ পিবে, কৌ সড়া মনা করিব দেখিবে, পি পি সবু শেষ করে দেবি, সবু চম্পাকু দেই দেবি। চম্পা চম্পা মো চিনি চম্পা, সতেল তোতে ছাড়ি এ ঘরকু পশিবাকু আউ পাদ যাওনি, মো গেলেই রাইনি।

0: deilig, mye deilig, mye deilig.
1: গীতটি শুণিলে তো শ্রোতা বন্ধু, মো আশা করিবে যে এই গীতটি আপনমানক হৃদয়কু নিশ্চয় ছুঁইথিব। ভারতীয় সাহিত্য ইতিহাসরে কেতেক সাহিত্যিক নিজের অসাধারণ প্রতিভা, গভীর চিন্তাধারা এবং সৃজনশীল লেখনী যোগ সর্বদা স্মরণীয় হয়ে রয়েছন্তি। সেইপরি জনে যশস্বী সাহিত্যিক হলে পণ্ডিত চন্দ্রধর শর্মা গুলেরি। সে হিন্দি সাহিত্যের জনে প্রখ্যাত সাহিত্যকার, প্রবন্ধকার, গবেষক, ভাষাবিদ এবং সংস্কৃতি প্রেমী থিলে। তাঙ্কর সাহিত্য সৃষ্টিরে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক চেতনার সুন্দর সমন্বয় দেখিবাকু মিলে। প্রতিবর্ষ 7 জুলাই বা আজির দিনরে তাঙ্কর জন্মজয়ন্তী পালন করা যাই তাঙ্কর সাহিত্যিক অবদানকু শ্রদ্ধার সহ স্মরণ করা যাওছি। পণ্ডিত চন্দ্রধর শর্মা গুলেরিঙ্ক জন্ম 7 জুলাই 1883 মসিহারে রাজস্থানর জয়পুরে হয়েছিল। সে পিলাবেলু মেধাবী থিলে এবং সংস্কৃত, হিন্দি, প্রাকৃত ও ইংরাজী ভাষার উচ্চ জ্ঞান অর্জন করেছিল। সাহিত্য সহিত ইতিহাস, প্রত্নতত্ত্ব ও ভাষা বিজ্ঞান ক্ষেত্রে মধ্যে তাঁকর উল্লেখনীয় অবদান রয়েছে। তাঁকর সর্বাধিক প্রসিদ্ধ ছোট গল্প উসেনে কথা হিন্দি সাহিত্যর এক অমর কৃতি ভাবে পরিচিত। এই গল্পরে প্রেম, কর্তব্য, ত্যাগ ও মানবিকতার ভাবকু অত্যন্ত হৃদয়স্পর্শী ঢঙ্গে প্রকাশ করা যাইছি। এই কৃতি হিন্দি ছোট গল্প সাহিত্যকু এক নূতন পরিচয় দেইথিলা এবং আজি মধ্যে সাহিত্য প্রেমীঙ্ক মধ্যে সমান ভাবে আদৃত। শ্রোতাবন্ধু, পণ্ডিত গুলেরিঙ্ক লেখারে সরলতা, গভীরতা ও মানবিক মূল্যবোধর চমৎকার সমন্বয় রয়েছে। সে বিশ্বাস করুলে যে সাহিত্য কেবল মনোরঞ্জনর মাধ্যম নুহে, বরং সমাজকে সঠিক দিগ দেখাইবার এক শক্তিশালী সাধন। সেথিপাই তাঁকর প্রত্যেক রচনার জীবনবোধ, নৈতিকতা ও মানবিক সম্বেদনার স্পষ্ট ছাপ দেখা মিলিথায়। পণ্ডিত চন্দ্রধর শর্মা গুলেরিঙ্ক জন্মজয়ন্তী আমাকে তাঁকর মহান সাহিত্য সাধনাকু স্মরণ করিবার সহিত জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকু আপণাইবাই প্রেরণা দিয়ে। তাঁকর সাহিত্যিক অবদান হিন্দি সাহিত্যর ইতিহাসে সদাসর্বদা অমর হয়ে রহিব এবং আগামী পিঢ়িকু মধ্যে প্রেরণা যোগাই চালিথিব। শ্রোতাবন্ধু, আসন্তু এবে শুনিবা আও এক সুন্দর গীত, কথাচিত্র জয় ভীরু। গীতটি হচ্ছে তেনুলে। গীতটিকে গাইছেন ওমের ইনায়ত, গীতিকার ওমের ইনায়ত।
2: That's right. Pump it up.

ইন্দ্র হরিপাল, দিলীপ বাগ, ফকির কুমার মেহের এবং রসিক ভৈ। 11:30 খোলা ঝরকা এবং দিন 12টায় বাতায়ন এথে শুনবে কতটি হিন্দি কথাচিত্র গীত। আসন্তাকালি দিন 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণবে। দিন 1:05 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী রাজলক্ষ্মী কবি। দিন 1:20 পারম্পরিক সঙ্গীত শুণবে কণ্ঠশিল্পী বসন্ত কুমার মহারণা, দীপ্তিরেখা মহাপাত্র, হরিশ্চন্দ্র ধল, চন্দ্রমণি লেঙ্কা, মীনাক্ষী বারিক এবং নিরঞ্জন বেহেরা। 3টায় কিষাণ সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ বাসার কার্যক্রম মাখা পুপু ঝকা ঝকা, প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ মিং। আসন্তাকালি অপরাহ্ন 4:02 ওড়িয়া কথাচিত্র গীত লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধর পুনঃ প্রসারণ, পুণিথরে হ্যালো অনুরোধ। সন্ধ্যা 5:02 লোকগীত কার্যক্রমে খঞ্জনি ভজন শুণবে, পরিবেশন করবে বৈরাগী বাগ এবং সাথী। 5:30 যুববাণী সংকল্প। 6:10 ওড়িয়া লোক সঙ্গীত। 6:30 কার্যক্রম উজ্জ্বল মধ্যে রিলি করব আকাশবাণী কটকরু। 6:50 আজির প্রসঙ্গ রিলি করব আকাশবাণী কটকরু। রাতে 7:02 সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ। 7:25 জেলা হালচাল। 7:30 কৃষনসার চাষী রোজালিন বাগ সহিত সাক্ষাৎকার শুণবে। আসন্তাকালি রাতে 9:30 শুণবে নাটক সতী, রচনা সত্যরঞ্জন বেহেরা, নির্দেশনা পঞ্চানন মিশ্র, পরিবেশন শ্রী কলচরাল এসোসিয়েশনর কলাকার মানে। এই থিলা আসন্তাকালি প্রসারিত হবাকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী সম্বলপুর। বর্তমান সময় রাতে 11:24 এইটি শেষ হল আজ কার্যক্রম। শ্রোতা মানুষ স্বাগত জনাই আসন্তাকালির কার্যক্রম আরম্ভ করব সকাল 5:51। আজ বিদায় নেছু। জয় হিন্দ।